0: You are.
1: Ujala Radio Headlines.
2: De organisatie voor Nederlandse tankstationhouders, Drive, is onaangenaam verrast door de Duitse accijnsverlaging. Ongeveer 15 klimaatactivisten van Extinction Rebellion blokkeerden vandaag de A12 bij Zevenaar in de richting van de Duitse grens. Een mogelijke cyberaanval heeft stemmen in Moskou ontregeld tijdens de Russische parlementsverkiezingen. De NAVO heeft positief gereageerd op de aankondiging dat de VS, Denemarken en Groenland binnenkort een overeenkomst gaan tekenen.
1: En tot zover de headlines op Ujala Radio.
0: Ujala Radio, देश भर में तू जाने है तो Ujala Radio, उजाला ही उजाला देश भर में हाँ हर गांव में हर कोना में ओटो में घर में सुनाई देता है Ujala Radio DAB Plus के जरिए उजाला इस फन हेल नेलॉन तू जाने है तो ढिंढोरा बजा दीजिए

सच धज के क्लब में वी आर पार्टी एनिमल्स एंड हेलक पंजाबी फ्लेवर बाय मीट ब्रो samen met Kira Dutt in deze Dhamaka Punjabi song. Hij is composed by Meat Bro. En de lyrics die zijn geschreven door Kumar. En dit is de stem van Sunidhi Chauhan uit de film Cabaret. Geet kan naam heet Pani Pani.

मोहब्बत भी जरूरी थी, पीछे रहना भी जरूरी था। Geweldig mooi gezongen door de enige echte Rahat Fateh Ali Khan. En dit is Aditya Narayan samen met Suzanne de Mello. Film Shapitse, Geet ka naam hai Kabhi Na Kabhi To Milogi.

क्या गाना आ, जो मुस्कुराहट मुझे दे रही हो वो मुस्कुराहट किसी और को न देना. Ja, geweldige mooie gana van inmiddels al meer dan 20 jaar geleden. Het was het jaar 1987 dat deze gana uitkwam in de film The Degree. Met in de hoofdrol onder andere Dharmendra Govinda en ook nog Amrish Puri. Hoor je hij, Mr. Kailash Kherkewas? Filmkanaam is Shivai. Organekanaam is Terinale Ishika.

लागे खोया खोया जाने कहाँ, जाने क्यों जगी मीठी से तन्हाइया। En dat is de stem van Amitabh Narain, gebracht uit de film Call for Fun. Ja, goed zo het lovely Gana Raha. Ujala Radio, hey is Sunualo. The one and only, sabse barkawala. Tu jane hai toh. Main hoon aapka sevak Ami Jairam. Aur jahan bhi hoon aap, wat je ook aan het doen bent, geniet lekker van deze mooie dag.

आसमां पे चांद तारे संग चले हम राही, गाना का नाम है ओ साथिया, gebracht uit de film Sweetie Wet NRI. Ja, daarin spelen Himanshu Kohli en Soya Avroz een romantische gana. Geweldig mooi gezongen door Arman Malik en Prakriti Kakkar.